0: otie ɛnyɛ mu nyame no ɛnyɛ akɔmfo ɛnyɛ malafo ɛbi kɔtfo no saa nyame yɛde yɛ wat ɔno ɔbɔ soro ne asase ɔno na ɔkasa a obi
1: sɛnyame
0: no ne ɛdi ne wadeasɛɛkyerɛw wo nyame hyira wo na ɔma wo ban ɔma nea wohyehyɛ ne mbrɛ mu mu a ɔma wo wu ɔno nyankopɔn no gyie sɛnea ɛbɛyɛ a woayɛ ɔyeraba amen
1: amen
0: nyame hyira
1: amen
0: ɛnyuma yɛbɛbɔ mpaɛ ɛne wobɛbɔ mpaɛ fisɛ ɛnyɛ nnipa nyinaa na